0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদত দিয়েছে। বিপি লাগা কোনবা সবাল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি। জানকারী NTEP পৰা দিয়েছে।
1: Online applications are invited from unmarried men and women candidates for grant of short service commission in executive, education and technical branch. Last date for submission of online application is 27 July 2026. For more details, visit www.joinindiannavy.gov.in.

প্রোগ্রামটি আকৌ শুনব আপনাদের ডমিনিক সুরেজো আর বিশাল দত্তলানি লগাওয়াস্তে আছে ফিল্ম আছে প্যার ইম্পসিবল গীত লিখা হয়েছে অনভিতা দত্ত গুপ্তা আর মিউজিক দিয়া হয়েছে সলিম সুলেমান।

প্রোগ্রামটি আগ্রহণীয় আপনাদেরকে সোনু নিগম লগা বাস্তে ফিল্ম আছে দিল তো বচ্চা হে জি, আর একটু গীত লিখিয়া হয়েছে কুমার আর মিউজিক দিয়া হয়েছে প্রীতম।

প্রোগ্রামটি এবার শুনব আপনাদেরকে কে কে লাগা ওয়াস্তে আছে ফিল্ম আছে ইকবাল এন্ড সময় 12:30 হওয়ালেকে আপনি কেন শুনি হব নিউজ হেডলাইন্স তারপর আর জে চয়েস প্রোগ্রামটি কন্টিনিউ করে হবো।

ওয়াল এটি গীত শুনিলে আপনাদের আশকিং আর ক্লিন্টন সিরিজ লাগা অবস্থায় ফিল্ম থাকিছে বডিগার্ড। আর এই গীত লিখিয়া হয়েছে শাবির আহমেদ আর নীলেশ মিশ্রা, মিউজিক দিয়া হয়েছে হিমেশ রেশামিয়া। প্রোগ্রামটি আকু শুনব আপনাদের কে কে আর ডমিনিক সিরিজ লাগা অবস্থায় ফিল্ম আছে ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই। গীত লিখিয়া হয়েছে ইরশাদ কামিল, নীলেশ মিশ্রা আর অমিতাভ ভট্টাচার্য, মিউজিক দিয়া হয়েছে প্রীতম।

প্রোগ্রামটি শুনিব আপনাদের শান আর শ্রেয়া ঘোষাল অবস্থে ফিল্ম আছে ওয়ান্টেড গীত লিখিয়া হয়েছে অরুণ ভৈরব আর মিউজিক দিয়া হয়েছে সজিত ওয়াজিদ।

Well, we have messages coming in, so I'm very glad. Let's go ahead and take it for all of us. अभिजीत पर लिखी कि ना दिए से प्लीज क्रिए ना गुड इवनिंग आरजे जी हिंदुस्तान जिंदाबाद को ऐसे ताई हिंदुस्तान जिंदाबाद अभिजीत एंड एवरी संडे ऑलवेज सन बिकम सो हॉट व्हाई बिकॉज सन नोज इट्स हिज डे बाय द वे आई एम ऑन माय ड्यूटी एंड एंजॉयिंग योर प्लेलिस्ट वेल अजी संडे इज ए अभिजीत दैट्स अ वेरी गुड थिंक दैट्स अ वेरी गुड पॉइंट सन से संडे ऐसे अजी ताला दिन से सो वी कैन नॉट कंप्लेन दैट्स हिज जॉब राइट सन दो दिन देवलाओ लगे गरम देव लगे दैट्स हिज जॉब তাই বি তালা ডিউটি করে আছে সো উই হ্যাভ টু বি গ্রেটফুল ফর দ্য সান অল রাইট অ্যান্ড ইয়েস আপনি আপনি লা ডিউটি করে আছে কুসে অভিজিৎ ভাল ভাল করবি গরম বেশি আছে পানি ভাল ভাল খাবি ওভার ঠান্ডা পানি খানবি না খাবি ভেরি বেশি গরম টাইম দিয়ে চিল্ড পানি খান খাইলে আমি খান গাওবি বিয়াবি করে দিয়ে এটু কারণে নর্মাল পানিহে খাবি বা ডোন্ট ফরগেট টু কিপ ইয়োর সেলফ হাইড্রেটেড অল রাইট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং ইন I'm currently listening to your playlist and I'm loving it. Koigena digena se message ekta holibi you haven't written your name my dear so next time please let me know your name and the place you are writing in from okay and right now this is not your sms request program so I'm really sorry moita karne kon la request ganabi bajaole na parewo but yes a quick reminder 7:30 samte ajis samte sms request program Western music lagalui kina ahibo mois so don't forget to send in your messages that time all right and yes we have another message writing in good afternoon RJ I'm really enjoying your playlist it's very hot today and I'm sweating like anything oh Lixi from Shillong well Lixi I can understand ah pusna pusna hoina ishe movie aji studio the when I came you know I was all so sweaty but you know I bought one small Coca-Cola olop thanda ekta luine I just had it and I came to the studio so I can feel it's very hot today you're very sweaty so don't go immediately right now and don't take bath let your body cool down a little bit or maybe you know you can sit under the fan for a while or do something to calm yourself down all right we all are feeling the heat today because like Abhijit said aji sunday ase to aji sun laga din do তাই নিজের কামটা ঠিকঠাক করে কিনা আমি খান গিয়ে পৌঁছাই দিয়ে আছে সো উই উইল নট কমপ্লেন উই উইল নট জাজ অল রাইট এনি ওয়েজ তো সিন্স ইটস ভেরি হট অ্যান্ড উই আর অল কাইন্ড অফ সামটাইমস উই গেট ইউ নো মহানা মাইন্ড বি স্লো হয়ে যায় আর মাইন্ড স্টার্টস টু ফিল স্লো অল উই নিড ইজ সামথিং দ্যাট ডাজন্ট ডিম্যান্ড টু মাচ জাস্ট আ ভাইব দ্যাট লেটস ইউ ব্রিদ আ লিটল ইজিয়ার রাইট অ্যান্ড সো আই থিঙ্ক আই নো এক্স্যাক্টলি হোয়াট টু ব্রিং টু ইউ রাইট নাও Let's go ahead and listen to this song so you will calm down a little bit.

0: সব সরকার হেলথ সেন্টার বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবল মদত দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি
1: জানকারী এন টি ই পি বার দি আছে।

আমি হান কোল লগা ফাইবার মহান উলাই লওয়া ইটুহান লুইগিনে আলাক মেটেরিয়াল উল খান নলিক বস্তা লা রুশি ইটুহান লোদে মিলাই গিনে আলাক আলাক কাপড়া হান ডোরমেট টি কোস্টার নলিবি বেগ ইটুহান বি মহান বানাব পারে ইতিয়া কেভি কে ডিমাপুর বড়াতো হলে তো ইতিয়া তো ডোরমেট খান টেবল মেট আর বেগ ইটুহান বানানা লগা ফাইবার তো লুইগিনে আলাক আলাক মেটেরিয়াল খান লোদে মিলাই গিনে ইতিয়া তো ইটুহান বি বানা আছে আর ইতিয়া কোল লগা ফাইবার এইটুখান তো রিফাইন করে দিয়ে গিনে ইতিয়াতো কুশন কভার খান নেকটাই টেবল ক্লথ খান কার্টেন আর কার্পেট নিচনা খান বি বানা আছে আর ইতিয়া বানানা লগা সিল্ক ইয়ার্ন ফাইবার এইটুখান তো হলে তো কার্পেট নিচনা এইটুখান বি বানা তো হলে তো ইতিয়া সব দুনিয়াতে এইটু লগা ডিমান্ড তো বেশি উলাই গিনে আছে এতিয়া চাইছো হলে তো চারটা মাইকি তো হলে তো বারোটা ডোরমেট তো একদিন দে করব পারে আর ইয়াতে নেট প্রফিট তো হলে তো একটা ডোরমেটতে একশো টাকা এনিয়া উলাব পারে আর ডোরমেট আর টেবল মেট খান তো বানানা ফাইবার পড়া লইনে উল লোদে মিলাই কিনে একদিন দে ছয় ঘন্টা ইমান সময় উলাই কিনে বানাইছো বলে তো চারটা বানাব পারে তো এনিয়া হয়েছে বলে তো 150 একটা পাইছি বলে তো ছয়টা দে চারটাতে ছয়শ ইনিয়া উলাব পারে

0: এটা ক্লোভার গ্রিন ম্যানিউরিং ইন টেরেস কালটিভেশন এটার উপরে কিছুমান কথা কই দিয়ে আছে। হোয়াইট ক্লোভার কোয়াদে হলে তো একটা লেগুমিনাস গ্রিন ম্যানিউর ক্রপ একটা আছে, মানে গ্রিন কালার লাগা মৌ ইনি একটা আছে। আর এটা হলে তো তিনটা কিসিম আছে, একটা তো হলে তো স্মল, দুসরা তো লার্জ, আর একটা তো হলে ইন্টারমিডিয়েট কই থাকে। স্মল লাগা জাতি তো হোয়াইট ক্লোভার লাগা ছোট জাতি, এটা হান তো 3 ইঞ্চি নিচনা লম্বা উলাই। আর এটা হান তো আমি হান খোলা জায়গা বাহার ফিনি লন্স খান দে নইলে বি খেতি হান দে উলাই থাকে। ডাঙর টাইপ লাগা হোয়াইট ক্লোভার এটা হান তো হলে লেডিনো হোয়াইট ক্লোভার ইনে মাতি থাকে। এটুতে তো হলে পাতা হান তো ডাঙর থাকে, আর ফুল ফুলিয়া এটু তো অল্প দেরি হয়, আর সিদ্ধা উলাই। ডাঙর হোয়াইট ক্লোভার এটা হান তো হলে তো গুরু হান হলে বি ইমান নাখা ইনিয়া জাতি একটা আছে। ইন্টারমিডিয়েট টাইপ ক্লোভার এটা হলে তো ইমান ডাঙর বি নহে আর ইমান ছোট বি নহে। আর ফুল উলা লাগা সময় তো হলে তো আর পাতা লাগা সাইজ এইটা হলে তো স্মল টাইপ আর লার্জ টাইপ লাগা মাঝে উলায়। আর এইটা টাইপ ইন্টারমিডিয়েট টাইপ তো হলে তো বেশি স্টলন্স আর ঘাস খা নিচনা আর পাতা এটা হান তো উলায়। ক্লোভার ক্রপ এটা হলে তো রুট নুডলস এটা উলাই দিয়ে, আর এটমসফেরিক নাইট্রোজেন এটুকে বি ফিক্স করে দিয়ে, মানে 200-400 কেজি নাইট্রোজেন তো একটা হেক্টরে এক সাল দিয়ে থাকে। এটু নিমিলে নাইট্রোজেন এটুকে ফিক্স করে দিয়ে, আর খালি এটু নহিলে মাটিতে নাইট্রোজেন লাগা ফার্টিলিটি এটুকে আকু ভাড়াই দিয়ে আছে। হোয়াইট ক্লোভার এটুতো হলে তো গরম জায়গাতে হলে বি ঠান্ডা জায়গা আর বিজি থাকি লাগা জায়গা খান্দি বি উলাও পড়ে, কিন্তু একদম সুখান দিন নহলে বি বরখন পানি না গিয়া ইনিয়া জায়গা খান্দি তো উলাওলে দিগদার হয়ে যায়। যাই কিনে যুন দু জায়গা বরখন পানি 750 mm থাকে, আর জায়গা উঁচাই তো হলে তো 700 মিটার্স সি লেভেল না উঁচা থাকি এটু হান সব তো হলে তো হোয়াইট ক্লোভার এটু তো লাগাব পারে। আর হোয়াইট ক্লোভার উলাওলে নিমিতে মাটি লাগা মৌ ভাল থাকিবলে লাগে, আর অল্প এসিড থাকিয়া জায়গা, আর মাটি ভিতর পানি জমা নহওয়া ইনিয়া মাটিতে ভাল পড়া ওলাই। আর পিএইচ টু হলে তো 5.0-6.5 ইনিয়া জায়গাতে ভাল উলাই থাকে। আমি হান ধান লাগা খেতি এটু কাটি লওয়া পিছিয়ে দে হলে তো ধান লাগা ঘাস কুম্বা এটু হান তো হলে তো মাটি দে গিরবলে দিয়ে এটু পিছিয়ে দে ঠিক পার পুচি যা ফার্ম ইয়ার্ড মেনুর এটু বি একই লোতে মিলাই কিনে মাটি তো খুন্দি কিনে ভাল পড়া মিহিন করে রাখবলে লাগে। আর মহান হোয়াইট ক্লোভার লাগা বিজন এটু হলে তো একটা হেক্টরে 2.5 কেজি ইমান দূর হালিব পারে। আর মহান যাই কিনে অক্টোবর বা নভেম্বর লাগা মহিনা এটু লা সময় বিজন দু হলে হালিয়া শুরু করবলে লাগে। 1-1.5 সেন্টিমিটার ইনিয়া মাটি নিচে খুন্দি কিনে বিজন দু হালিবলে লাগে। কিন্তু মহান বিজন নাহালিয়া আগে রিজোবিয়াম ট্রিফলি ইটু দে বিজাই কিনে এটু পিছিয়ে দেহি লাগাইলে ভাল আছে। আমি হান ধান লা খেতি কাটি লওয়া পিছিয়ে দু হলে তো হোয়াইট ক্লোভার লাগা বিজন এটু হান দু হলে তো অক্টোবর সেকেন্ড উইক তুলা মহিনা নলে বি তুলা সময় দে মহান বিজন দু হালিয়া শুরু করবলে লাগে। আর বিজন খানকে সব জায়গাতে পুঞ্জিবলে নিমিতে বালু লগতে মিলাই কিনে বিজন দু এটু পিছিয়ে লাগাইলে ভাল আছে। এটা আমি হান লাগা দেশতে হোয়াইট ক্লোভার লাগা বিজন কিসিম কিসিম খান মহান চলা আছে। একটা তো পালামপুর কম্পোজিট 1 কই থাকে, এটু দু হলে তার লাগা পাতা তো হলে লম্বা ডাঙর থাকে। প্রোটিন লাগা কন্টেন এটু দু হলে 23% সিপি ইমান থাকে। ঠিক পড়া পুচি যা ফার্ম ইয়ার্ড মেনুর এটু দু 5 টন এটু লইনে একটা হেক্টরে লাগাই দিবলে দরকার আছে। আর মহান বিজন হালি লওয়ার লগ পানি পড়া হালকা পড়া একবার ভিজাই দিবলে লাগে, ইনিয়া সেগুলো তো ঘাস বিজন পড়া ফাট উলাও পারে। মহান ঘাস তো নাকাতিয়া আগে 10 দিন না আগে একবার আরো পানি ভিজাই দিবলে দরকার আছে। ক্লোভার এটু হলে তো একটা হেক্টরে 47 কুইন্টাল গ্রিন বায়োমাস এটু 3-4 বার কাটিং উলাই দিয়া পিছে ইমান উলাও পারে। হোয়াইট ক্লোভার এটু হলে তো একদম ভাল পেরিনিয়াল মোলস একটা আছে, আর গ্রিন ম্যানিউর ক্রপ একটা আছে। আর হোয়াইট ক্লোভার নাইট্রোজেন ফিক্সেশন ক্যাপাসিটি এইটো হলে 200-400 কেজি একটা হেক্টরে উলাই থাকে আর মহান হোয়াইট ক্লোভার লাগা দু হলে তো মাটি লুইনে পলাই যা সয়েল ইরোজন এইটুকে বি চেক করিনে রাখে আর মাটি ভিতরে পানি জমা হয়ে থাকে এইটুকে বি আকু মদত করে দিব পারে হোয়াইট ক্লোভার তো হলে তো মাটি ইমান মো না থাকিয়া জায়গা দিবি উলাব পারে আছে আর হোয়াইট ক্লোভার লাগা ফুলা ভিতরে এটু নেকটার আর হানি বি মো খানিমিদে মদত করে আর ক্রস পলিনেশন তাতে বি মদত দিয়ে আছে ক্লোভার লাগা হানি এইটু হি হানি খানলা ভিতরে সবসে মিঠা একটা আছে হোয়াইট ক্লোভার তো হলে তো আলাগ আলাগ পাক পোকা খান বাম্বল বিজ আর বাটারফ্লাইস আমি খান লাগা খেতি লাগা ফ্রেন্ড নিচিনা এটু হাঙ্গে এট্রেক্ট করে আর হোয়াইট ক্লোভার তো হলে তো মানু বি খাও পারে আর গরু গাহরি খান বি দানা হিসাবতে খাও পারে।
1: WFM Dragon

Well, my dear friends, moving on to the next track, আমি এখানে শুনি হব শোলে ফিল্মরা কিশোর কুমার আর মানা দে অবস্থে মিউজিক দিস আর ডি বর্মন লিরিক্স আনন্দ বক্সি অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যাজ উই অল নো ফ্রেন্ডশিপ নেভার গ্রোজ আউট অফ স্টাইল অ্যান্ড নিদার দোজ সংস লাইক দিস শুনে কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস

মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রোগ্রামত শুনিব কুমার সানু আর আনীতি বিন্দু অবস্থে সতী পে সত্তা ফিল্মরা 1982 সাল লাগা ফিল্ম দেখি আছে। মিউজিক দিছে আদি বর্মন, লিরিক্স গুলশান বাউরা, আর মই হতাই কোয়া নিচিনা আমি ছবি দাজা দাজা মেমরিজ গান ইয়াদ করি না আমি এখান এদু গীত শুনিয়ে খাওয়া।

গুড ইভিনিং, ইটো আকাশবাণী কোহিমা সাম লাগা খবর পড়ে আছে কিটখো মেরে পয়লা হেডলাইন্স। ইউনিয়ন মিনিষ্টার শিবরাজ সিং চৌহান টু 25,000 crore টাকা দু প্রদেশ খানকে রিলিজ করে দিছে ভি বি জি রাম এক নিমিটে। সেন্টার টু হইলে ন্যাচুরাল গ্যাস সাপ্লাই লাগা ইমার্জেন্সি কার্ভ টু হাতাই দিছে। ইউনিয়ন মিনিষ্টার ডক্টর মানকুশ মান্ডাভিয়া পড়া সাইক্লিং টু হইলে পলিউশন আর শেয়ার ট্রাফিক লাগা সলিউশন আছে। সেন্টার টু হইলে মেটাকে চাইল্ড অ্যাবিউজ এডস টু হাতাবলে কইছে ইনস্টাগ্রাম পড়া 7 দিন লাগা মাজতে। এতিয়া পুরা খবর। ইউনিয়ন মিনিষ্টার অফ রুরাল ডেভেলপমেন্ট শিবরাজ সিং চৌহান পড়া আজি বিকশিত ভারত গ্যারেন্টি ফর

প্রোগ্রাম ডাকো আমি কান শুনি হব এক দা চার্ট পাস্টার গীত হুইচ এ ক্লেম ফর ইটস মেলোডি অ্যান্ড ইমোশনাল অ্যাপিল অ্যান্ড ইট বিকেম ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রিমড বলিউড লাভ সংস অফ রিসেন্ট ইয়ার্স শুনিবি শীর্ষা ফিল্মরা জুবিন নটিয়াল আর এস এস কৌর অবস্থে মিউজিক আর লিরিক্স দিছে দনিশ বক্সী।